করুন আর পেয়ে সত্যিসু খাইসু সেই কর কয়ঙ্কি করুণার পেয়ে অনিত কৌচম কৌন হুতন নিত আরে শোক স্মোচি কি কুনে পুনে অনেকে করুণারূপে শেষাক্ষরে সৌ কমই চিরে সৌ এ কর খরু রমক নে কৌ নে ইরে সু আই নে হ্যাঁ সে মোর বড়।